পানি কে অন্য ভাবেন তো পাবা ফেরক তেস্ত দেখাল হালা দেখুন ভাই সারা ভস্ম চুর কই বান্ধব বন্ধু জিম্মা ছাইন উতাপতি ভিষ্ণা রাজা সে ভাই ছড়া পানি ভস্ম ভাই ভিতার আসা গান্ধারী পানি স্বর্গারণ ভাই বসিও উতাপতি অর্জুন ফর্কের আর কে ভাল লাগু ভাই রাজা ইজিশিটলাই ভানে হে প্রভু সারা সারি কে ছাইনা